0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরেশন আবার মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জবেন তুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্ট
1: লস দুনি কাতা ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na sound ni dane ba contribui ba development ne habile de ham bot tepte bes tamba sai ma de ham bot husi inisu hawa aprende no ha consciente ba realidade na sound ne precise development development ne mak modernize sound sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado ne mak importante

0: কিরক্ষণে টানা বাজে দে বা নিজের মাথা সেরে তো ফল নিয়ে বলে অফেটা জোড়াটা সাউদি বা কুমলা সিনেমা পূজা বাকি নিপিসেন
1: Ovintis, nei mak informasau balorong ohing, husi studi sentral kampung alor dili, hawer siana belo, lori kipa nebe servisu, hato brigadu wain, i adeus.